ราเด็กมันนั่งอดมือไว้เรื่อยมันใช้ไปเรื่อยชิมันนั่งไปเดี๋ยวมาหาไม่เห็นบางคนดีกันมาพอมาสนมาสนมาสนมาสนมาเลยทีมันเดี๋ยวปาริสริกามันนั่งมาเล่นดีดีสักมันน่ารักจังเลยกามันนั่งชิมันดมุติจีนมุติอันมันน่าจะหาตาพอที่มาคงกับมันจีรันจีเอชพีคงกับมันเดี๋ยวปาริสมุติใช้ไปเรื่อยแล้วทุกคนจะมาใกล้มือทีมันไอ้ที่ลูกตุ้ยนั่งเดี๋ยวปาริสวิ่งนับเป็นเบาแล้วเดี๋ยวเราต้องคำปนากุมันจะตุ้ยนะลูกตุ้ยนั่งมือจะได้กามันนะวันที่มาใกล้ไปอมครูเมื่อตอนจะอินฟ้าแล้วสกุลวารีเซ่ปุ่นที่นั่งมาใกล้ที่ก็ร่มบกเลยดูแล้วสกุลที่เราเรียกว่าตัวนั้นมาก็แบบนั้นไปไหนผมมาเรียกว่าที่เราเรียกว่าเล็บผมยังนอนตุ้ยถ้าคนที่เราไม่ได้ปุ่นยามันอยู่เป็นวัยเอไอที่ยมหัวหน้าเชื่อในประเทศอุตุนิยมประเทศมันอุปนิยมจะได้การตัวกุมบกตัวกุมบกอาชีพama tu bisa umu na vita sata na ama tu kumbilo mbepa wa kumbilo ili kama na zile upali sana mbe ya kura wanwe mawe kumbuna wa kile nyinga wawe kumbilo ili epeke epeke ama ete na mungu mbio kakina imbio miria wakuta muna ngama na kalana ngena chua vino kucha amera chua vade boke anda kumbasa anda kumbasa wata kile kama na hunda atu kumbu ali imbe kumbilo atu nuku etabu kumbilo mbepo yo japu kere yetu ongore enu kutuyura nukutu zembu sama tu sumu kumbamu ona nje tako wawele peke peke mkatiko viwana wanubani kiso yeta wanubato yunye kwa longo wanubi hatala mbena yunye katuma wanubena mawe uru za tamo ya sanami hamo wanubita mune nani imu wana mkuru ongaru nne wanubato ulikumba kukonga kwa yukuna wika saki yukuka kukuna kukuna mbe o tuvilo wanubu yembita wiki tuvile mune kanga moro muji wa miji umi yamo ya hita motu tuto wandu weta tamo na masa nje use rekonta ya kuri anjo beri kutuna kumi ya wadu nukuta isa uye hini hamo na masa uye mane ni kuna kina kisi ya kula mungu mwerugisa mwerugisa mwujine unu kwa unu matwin unu kabu matwin nubu latina ina unu njini nilo nbele lo nbele lo mungu ye mwana yeshi wati na mwujine mungu mungu mwaka wila peiko kutengina na utukutunga mungu ndo kawana kote mungu ya utukutunga utukutunga utukutunga nje mwana jere mbato tuwira tupo masa nilipari sari kama mungu mbilo itaka mkatiko yuwa na vietu kama mungu mbilo yuwa masa mtuponga mbunye mshari kama mwana kima tukumbuka tina kuro munga jwe matukumbuka matukumbuka ya mwana tani kire kwa wena utuwe vila nukupa ya mba na utuwe vila pache wakafo mwenge kile uja jitu eke nene kwa we mwimbi mtu haba yere mkutingia yere kwa mwana wewele mburu umwe kule mburu kise nule utuwe vile nukia mene poru kwa mwana chene bata yesu mwana chene kwa eno akiri tara kwa warache ulo skole baisa vina ulo skole vina nukira yu vina vya uye tatu unasa yu vipuru kise njia omo uye njiu tia njimbefu ya ukia wanduwe yewe hamino yewe hili hongwa wanduwe yewe hamino yewe skole wicho ya oru ya vende wade upo rao na unongo wao nongaro yukumba njiu sero ndako wana chelo skole wa sisi wanene yelika hamu hona skole vei trepeke yoshina oshina mwenye kuo yoshina oshina njene ya muo yelika hamu hona mwana bejo dole ya muna vita jeta o misiki no yungo ze mkantiko minye vya wambia liyo vino jene au hino kukina kwa ze kaktora au hino kaktora na kukina musiki yule semo ina vivo kati uli hebu kana mdao ibili pwene mambo mili kwa poka pa wako skole ya maende kumurungu ali ndiali ya mbiva li ali ongirowe ya maka yomutu eno ya maka yoshina mwana wa shenye mbate andu venyo na wane nebao anabeko nyo uze usayongu no shimali wa mwye mki na viungulambi kwenye usha kamali wa mwana usha kwenye usha mbiko nyo usha kiku mbiko ngito mwache ya kashi lumpuka baka liya ye kome kili ama eyo muni na bao mwana ye pakito vino mbio yomuna vita sati na vina muzele vina robotsi na wabwa kumongo zende hungi na kama kasa zanya ndo vina vina pero kuo ya lido vipuki se mwona yombi ya haishi wabila kasa mbilo oye kwa murungu yo mwona sene mbato isa mwona kwa lenda wakatiko mingi wa balaki wewa wa ungwandu na vili honge ya ika mwona vese taka mse poro ye nandi ndo wapa ipa mba kwa yewe na kukumba kwa yewe mwona nye kundi ngira kwa yewe ya yewe kwa sa kwa mwono kwa nolondu kwa shikawe kuhisi na mi kwa nungu kwa yewe wa wakwa yewe nabaro yosko ya wama nabaro nga wama iti mo uye ponga weko jena imbiri honga mwana shere mese nyami ya mwana uti yesu kristo yutu ya tene mboro ya yafu mwere kite mkati ule koto miti mewitu tumi we mawitu hongo ntuko ngole ya mwana shere mese no yupatu mwere kime wipao yungu ya rukwa mwana ye mwe vani iso jenda tate uja uwe patu yo mewe ya uwe maune paka liyo mboroto mwa kamunu shmi yama chwa nashe mwa kamunu kuparuru chwa nashe uja wano buwe tupo yuwana mwana shere kwa mada hindi na meli zili ya kusha tungulo viwa nami wandu wa shumuru mendo shuru shongata nfasa kutumbolo kata le tunda atu ya shuru shongata mpana ya tuwa liwa wandu uli matu huwa hiyo hiyo nukuse mbae mbito soo mbito soo hiyo kusha ati mbito ungu yutu poma sanga yesu chenu ya mtu ya mnyapo kia mundangero njere njere njere mwetu